0: एफएम 103.5 मेगाहर्जमा हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेको छौ। साथै हाम्रो कार्यक्रमहरू प्रसारण भइरहेछ आकाशवाणी दार्जिलिङ एफएम 103.2 मेगाहर्ज।
1: आकाशवाणी खबर पढ्छ शुभमिता मुखोपाध्याय। प्रथमे विशेष विशेष खबर। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর বাহারিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,535, আহত 16,000-এরও বেশি। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি পাকিস্তান সরকারকে আগামী 48 ঘন্টার মধ্যে তাদের সমস্ত শর্ত মেনে নেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। কেন্দ্র স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন সরকার এবছর সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং বা ক্রমবিন্যাস কাঠামো চালু করেছে। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে। থাইল্যান্ডের পাটায় অনূর্ধ্ব-20 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিরা 4টি সোনা, 7টি রূপো ও 9টি ব্রোঞ্জ সহ মোট 20টি পদক জয় করেছে। আসছি বিস্তারিত খবরে। তিন দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। তিনি আজ সেদেশের প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করবেন তাঁরা। দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন গতি সঞ্চারের পাশাপাশি উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারকপত্র

0: স্বাক্ষরের বিষয়েও আলাপ আলোচনা করবেন। জাকার্তা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ইন্দোনেশিয়া সফরের দ্বিতীয় দিনে আজ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। দিনের শুরু হবে সকালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তো একান্ত বৈঠকে মিলিত হবেন। এরপর দুই দেশের প্রতিনিধি দল পর্যায়ের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে এবং পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধির উপায় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হবে বলে জানানো হয়েছে। পরে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার সংসদে এক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও তিনি একটি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন এবং সেখানে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন। সন্দীপন দাশগুপ্ত, আকাশবাণী সংবাদ, জাকার্তা, ইন্দোনেশিয়া।
0: উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় জাকার্তায় পৌঁছলে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। তার সাদর অভ্যর্থনায় অভিভূত প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠকে ভারত ইন্দোনেশিয়া কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2018 তার সফরকালে এই কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপিত হয়। শ্রী মোদী জাকার্তায় তাকে স্বাগত জানাতে সমৃদ্ধ সাংস্কৃতিক প্রদর্শনের কথাও উল্লেখ করে বলেন, এর মধ্য দিয়ে ভারত ইন্দোনেশিয়ার সভ্যতা, সংস্কৃতি ও আধ্যাত্মিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। ভারতীয় বংশোদ্ভূতদেরও ধন্যবাদ জানান শ্রী মোদী। ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরে প্রতিরক্ষা, বাণিজ্য, শক্তি, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একগুচ্ছ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুদেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে শ্রী চক্রবর্তী বলেন, নরেন্দ্র মোদীর এই সফর দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার পাশাপাশি অর্থনৈতিক ও সমুদ্রপথের সম্পর্ক জোরদার করবে। পশ্চিম এশিয়া সফরের দ্বিতীয় পর্যায়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণিয়াম জয়শঙ্কর কাতার থেকে বাহরিনে পৌঁছেছেন। বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর জয়শঙ্কর। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন পন্থা পদ্ধতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। বিদেশমন্ত্রী বাহরিনের রাজাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা সম্পর্কেও অবহিত করেন। বাহরিনের ভারতীয় বংশোদ্ভূতদের স্বার্থ রক্ষায় গৃহীত বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে ডক্টর জয়শঙ্কর ধন্যবাদ জানান রাজা হামাদ বিন ইসা আল খলিফাকে। বাহরিনের বিদেশমন্ত্রী ডক্টর আব্দুল্লাতিফ বিন রাশেদ আল জায়ানির সঙ্গেও মানামায় বৈঠকে মিলিত হন ডক্টর জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, সেদেশে বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় বিভিন্ন ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাহরিনের বিদেশমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ভেনেজুয়েলায় জাতীয় পরিষদের প্রেসিডেন্ট জর্জ রড্রিগেজ জানিয়েছেন, জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 3535 জন, আহত 16740 জন, গৃহহীন হয়েছেন 17854 জন, উদ্ধার করা হয়েছে 6462 জনকে। উল্লেখ্য, গত 24 জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কারণে কারাকাসে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। রাষ্ট্রসংঘের নতুন হিসাব অনুযায়ী ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পের ফলে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল ও জনসেবামূলক পরিকাঠামোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 37 বিলিয়ন মার্কিন ডলারে। নিউ ইয়র্কে সাংবাদিকদের রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক জানান, রাষ্ট্রসংঘ সহযোগী সংস্থাগুলোর সঙ্গে ভেনেজুয়েলা সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্ধার কাজে সহায়তা করছে। অন্যদিকে ইউনিসেফ জানিয়েছে, এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। এই মুহূর্তে 2,34,000 শিশুসহ মোট 6,50,000 মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। ইউনিসেফ ইতিমধ্যে চিকিৎসা সরঞ্জাম, জল, জীবাণুনাশক সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের 68 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। মঙ্গোলিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি, সেদেশের শাসক দল মঙ্গোলিয়ান পিপলস পার্টির নেতা নাম্বারিয়ান এনখবায়ের ভারতের সহায়তায় তেল শোধনাগার প্রকল্প দ্রোণগাভি নির্মাণের অগ্রগতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। সাইবেরিয়ার অভ্যন্তরে অমস্কিতে অবস্থিত রাশিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হামলা ইউক্রেনের অন্যতম দূরপাল্লার আক্রমণ বলে কিভের সেনাবাহিনীর দাবি। রাশিয়ার স্থানীয় প্রশাসন এই হামলার কথা স্বীকার করেছে। দক্ষিণ ফ্রান্সে স্পেনের সীমান্ত লাগোয়া এলাকায় দাবানল বিধ্বংসী আকার নিয়েছে। জোরালো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ছোট ছোট একাধিক শহর ও গ্রামের প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন সাইপ্রাস ও সুইডেন থেকে 4টি ওয়াটার বম্বিং বিমান ফ্রান্সে পাঠাচ্ছে। পাক অধিকৃত কাশ্মীর পক্ষে রাজনৈতিক ঘটনাবলী এক নতুন মোড় নিয়েছে। জম্মু কাশ্মীর যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি JACC ইসলামাবাদের সরকারকে 48 ঘণ্টা চূড়ান্ত সময়সীমা ধার্য করেছে। 9 জুলাইয়ের মধ্যে তাদের সমর্থ শর্ত মেনে নেওয়া না হলে কমিটি তাদের ধর্ণা অবস্থান চালিয়ে যাবে বলেও স্পষ্ট জানিয়েছে। 9 জুলাই তাদের প্রস্তাবিত প্রতিবাদ আন্দোলনে সামিল হওয়ার জন্য কমিটি পকেট বাসিন্দা এবং কাশ্মীরি অভিবাসীদের আহ্বান জানিয়েছে।

0: উল্লেখ, গত রবিবার পাক অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের ব্যাপক ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশ নির্মম হামলা চালায় বলে অভিযোগ। মুজাফফরাবাদ সহ বিভিন্ন অঞ্চলে গুলিচালনা, শেল নিক্ষেপ ও সংঘর্ষের সময় 600 বেশি নাগরিক অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয় বলেও জানা গেছে। কর্তৃপক্ষ খাদ্য অত্যাবশ্যক সামগ্রী সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করে অর্থনৈতিক অবরোধ জারি করেছে। জম্মু কাশ্মীর থেকে উন্নতমানের অরেকো চেরি এবং সেন্ট্রোজ আলু বোখরাই প্রথম সংযুক্ত আরব আমিরশাহীতে রপ্তানি করা হয়েছে। এই পদক্ষেপ কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে, কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধি করেছে এবং বিশ্বমঞ্চে ভারতীয় পণ্যের গুণমান তুলে ধরেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার এবছর সমবায় প্রতিষ্ঠানগুলির জন্য একটি র্যাঙ্কিং বা ক্রমবিন্যাস কাঠামো চালু করেছে। সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে শ্রী শাহ গতকাল ভাষণ দিচ্ছিলেন। এই ক্রমবিন্যাস কাঠামোর মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে শীর্ষ পাঁচটি সমবায় সমিতিকে চিহ্নিত করে তাদের অসাধারণ কর্মসূচি সবার সামনে তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সংস্কার, ডিজিটাইজেশন এবং পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলন এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
1: हमने कृषि ऋण, डेयरी, उर्वरक वितरण और ग्रामीण सेवाएं, ये सभी को प्राथमिक से लेकर राष्ट्रीय स्तर पर जोड़ने का काम किया है। सेकेंडरी और टर्सरी क्षेत्रों में भी उसको जोड़ने का काम किया है। भंडारण, उत्पादन, एक्सपोर्ट, जैविक उत्पादन, परंपरागत बीजों का उत्पादन, ज्यादा उत्पादन देने वाले बीजों का निर्माण, डिजिटल सेवाएं, बैंकिंग, मोबिलिटी, लॉजिस्टिक और हरित ऊर्जा, ये सबको एक माला में पिरोने का काम ये 5 साल में किया है।
0: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন রাজ্যে গৃহীত আদর্শবিধির মাধ্যমে প্রাথমিক কৃষি ঋণ সমিতি বা পিএসিএস এর কার্যকলাপের পরিধি সম্প্রসারিত করে সেগুলিকে শক্তিশালী করার প্রচেষ্টা চলছে। জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি কর্ণাটকের বেঙ্গালুরুতে 7 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও 5 জন আহত হওয়ার ঘটনায় ওই রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করেছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিতভাবে মামলাটি গ্রহণ করে কমিশন। 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। কমিশন এও বলেছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর সত্যি হলে তা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সামিল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উত্তরাখণ্ডের তনকপুর এবং মহারাষ্ট্রের নান্দেদের হাজুর সাহেবের মধ্যে একটি নতুন ট্রেনের উদ্বোধন করেছেন। ভার্চুয়াল মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করে তিনি বলেন, এর ফলে উত্তরাখণ্ডের তরাই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূর্ণ হবে। অন্যদিকে উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার তনকপুর রেল স্টেশনে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু পতাকা নাড়িয়ে এই নতুন ট্রেনের সূচনা করেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হবে। সেই সঙ্গে শুরু হবে মনোনয়ন দাখিলের কাজ। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 14 জুলাই, পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। আগামী 24 জুলাই 3টি আসনে উপনির্বাচনে হবে, ওই দিন বিকেল 5টা থেকে ভোট গণনা। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই নিয়ে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ এক বৈঠকে বসতে চলেছে। নতুন দিল্লিতে প্রস্তাবিত ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও রাজ্য পুলিশের ডিজি উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা বলে সূত্রের খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। স্পেন ও বেলজিয়াম ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। গত রাতে রাউন্ড অফ 16 স্পেনের কাছে 1-0 গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে পর্তুগাল। এদিকে প্রি কোয়ার্টার ফাইনালে আজ সকালে বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। আজ রাত 9:30 রাউন্ড অফ 16 মাঠে আর্জেন্টিনা মিশরের মুখোমুখি হবে। অপর খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। থাইল্যান্ডের পাটায় অনূর্ধ্ব 20 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির আজ 4টি সোনা, 7টি রূপো, 9টি ব্রোঞ্জ সহ মোট 20টি পদক জয় করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া জাকার্তায় প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করবেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বাহরিনের রাজা হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা ছাড়া আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলেও পরের খবর 10:10।
2: यो आकाशवाणी खरसाङ हो। अब हनक थापाबाट सुन्नुहोस् बिहानको प्रादेशिक समाचार। हिजो पश्चिम बङ्गालको हाउडा जिल्लाको बागाननमा डाक्टर श्यामा प्रसाद मुखर्जीको मूर्तिको भूमिपूजन र शिलान्यास समारोहमा बोल्नुहुँदै केन्द्रीय गृहमन्त्री अमित शाहले यो कार्यक्रम केवल मूर्ति निर्माणको सुरुवात मात्र नभएर सुनार बङ्गला निर्माण गर्ने सङ्कल्पको लागि शिलान्यास भएको बताउनुभयो। उहाँले रविन्द्रनाथ टेगोर, रामकृष्ण परमहंस, स्वामी विवेकानन्द, श्री अरविन्द्र, खुदिराम बोस र राजा राममोहन राय जस्ता दिग्गजहरूले परिकल्पना गरेको बङ्गला

0: विशेष पोशाक तयार गरेको छ। यी पोशाक यस वर्ष राष्ट्रमण्डल खेलकुदमा सहभागी हुने भारतीय खेलाड़ी र टोलीका सदस्यले लगाउनेछन्। मन्त्रालयका अनुसार यस पहलको उद्देश्य दिगो वस्त्र प्रवर्धन गर्नुका साथै प्राकृतिक रेशाको क्षेत्रमा भारतको नवप्रवर्तन क्षमता प्रदर्शन गर्नु हो। राष्ट्रमण्डल खेलकुद 2026का लागि भारतीय टोलीको आधिकारिक पोशाक सार्वजनिक तथा विदाई समारोह आज नयाँ दिल्लीमा सम्पन्न भयो। कार्यक्रममा वस्त्र मन्त्री गिरिराज सिंह, युवा तथा खेलकुद मन्त्री डाक्टर मनसुख मांडविया र राज्यमन्त्री रक्षा खड्से सहभागी हुनुहुन्थ्यो। जम्मू कश्मीरमा श्री अमरनाथ यात्राले एउटा महत्वपूर्ण उपलब्धि हासिल गरेको छ। वार्षिक तीर्थयात्राको पाँचौं दिन आज पवित्र गुफामा दर्शन गर्ने यात्रीहरूको संख्यामा 1,00,000 आँकडा पार भएको छ। हाम्रा संवाददाता अनुसार आज दिउँसो 3 बजीसम्ममा 20,537 जना तीर्थयात्रीहरूले मन्दिरको दर्शन गरे। यसका साथै पहिलो 5 दिनमा पवित्र गुफा मन्दिरमा दर्शन गर्ने तीर्थयात्रीहरूको कुल संख्या 1,06,316 भएको छ। यसैबीच तीर्थयात्रीहरूको सुरक्षा र सुविधा सुनिश्चित गर्न सबै आवश्यक व्यवस्था गरिएको छ। कृषि तथा प्रशोधित खाद्य पदार्थ निर्यात विकास प्राधिकरणले झारखण्डबाट 2 मेट्रिक टन आम्रपाली आँपको पहिलो व्यावसायिक निर्यात दुबईमा गरेको छ। भारतको वाणिज्यिक तथा उद्योग मन्त्रालयका अनुसार यो आँप गुम्ला र देवघर जिल्लाका महिलाद्वारा सञ्चालित 3 किसान उत्पादक कम्पनीबाट खरिद गरिएको हो। यी कम्पनीहरू बिरसा हरित ग्राम योजना अन्तर्गत विकसित गरिएका हुन्। अन्तमा प्रमुख समाचार पुनः एकपल्ट। प्रधानमन्त्रीको भारत इण्डोनेसिया रणनीतिक साझेदारी अझ मजबूत बनाउन आह्वान। शिक्षा मन्त्रीले भन्नुभयो, भारतीय शिक्षाको विश्व विस्तारमा नयाँ अध्याय। अमित शाहद्वारा 70,00,000 बिरुवा रोप्ने अभियानको शुभारम्भ। शिवराज सिंह चौहानद्वारा प्रगति परियोजनाको शुभारम्भ। अनि केरलको कल्लाडी नजिक सुरुङ निर्माण स्थलमा गएको पहिरोमा 3 जनाको मृत्यु। समाचार पूरा भयो।
1: জাকার্তায় ইন্দোনেশিয়ার সংসদে বক্তব্য রাখার সময় শ্রী মোদী বলেন, ভারত ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বহু প্রাচীন এবং উভয় দেশই অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা ও ভবিষ্যতের জন্য সমদৃষ্টিভঙ্গি পোষণ করে। ভারত উন্নয়ন, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাসী। তিনি আঞ্চলিক নিরাপত্তার জন্য ক্ষতিকারক এ ধরনের শক্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর জোর দেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি তিনি দক্ষিণী বিশ্বের স্থিতিশীলতার উপরও গুরুত্ব দিয়েছেন।
2: भारत इंडोनेशिया का स्ट्रेटेजिक ट्रस्ट इंडो पैसिफिक में स्टेबिलिटी का मजबूत आधार बनेगा। हमारी साझेदारी केवल 2 देशों का संबंध नहीं है, यह इंडो पैसिफिक की स्टेबिलिटी, ग्लोबल साउथ की शक्ति और विश्व के शेयर्ड फ्यूचर में विश्वास का संकल्प है।
1: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের ক্ষেত্রে আরও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। 2 দেশের জনগণের সুবিধার জন্য UPI সহ ডিজিটাল জনপরিকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা, শিক্ষা, স্টার্ট আপ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে হবে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, রামায়ণ থেকে বোরবুদুর পর্যন্ত বিস্তৃত এই ঐতিহ্য ভারত ও ইন্দোনেশিয়ার সফরের মধ্যে যোগাযোগের প্রতিফলন। কৌশলগত আস্থার গুরুত্বের ওপর জোর দিয়ে শ্রী মোদী সাইবার নিরাপত্তা, জরুরি পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি এবং সামুদ্রিক সহযোগিতার ক্ষেত্রে গ্রেট নিকোবর থেকে মালাক্কা প্রণালী পর্যন্ত আরও নিবিড় সহযোগিতার পক্ষে মত প্রকাশ করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান অবস্থাকে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করে শ্রী মোদী আশা করেন, এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করবে। প্রধানমন্ত্রীকে আজ ইন্দোনেশিয়ার সর্বোচ্চ অসামরিক সম্মান বিন্তাং আদিপূর্ণা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় রাজধানী অঞ্চলে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক পেড় মা কে নাম কর্মসূচির আওতায় দিল্লিতে 70,00,000 চারাগাছ রোপণের কর্মসূচির সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, দিল্লির পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই কর্মসূচি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। দিল্লি সরকার এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট এলাকায় 5,000 হেক্টর জমিকে বনভূমি হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। 20,000-এরও বেশি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত শিল্পোদ্যোগী এবং 20,00,000 কৃষকের ক্ষমতায়নের লক্ষ্যই হচ্ছে এই প্রকল্প। নতুন দিল্লিতে শ্রী চৌহান জানান, এর ফলে কৃষি

0: ক্ষেত্রের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সরকার প্রগতি কর্মসূচির অধীনে 26,000 ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
1: প্রধানমন্ত্রী জিকে ভিজন কে কারণ ভারত কি কৃষি তেজি সে বদল রই হে বিকশিত ভারত কে লিয়ে বিকশিত কৃষি সমৃদ্ধ গাঁও সমৃদ্ধ কিষান উসমে সরকার আপনে সারে প্রয়ত্ন কর রই হে লেকিন সরকার কে সাথ আগর বাকি সংগঠন ভি জুড়তে হে তো কাম অর তেজি সে আগে বড়তা হে অর প্রগতি কার্যক্রম কে অন্তর্গত ইয়ে তয় কিয়া হে কে অবি তক 26,000 কৃষি উদ্যমী ট্রেন্ড করকে ছোটে ছোটে কৃষি উদ্যমী ইনহোনে তৈয়ার কিয়ে হে জো এক গাঁও মে কাম করতে হে অর গাঁও কি কৃষি কো বদলনে কে লিয়ে 100-200 কিষান কো সাথ জোড়তে হে।
0: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারী বৃষ্টিপাতের ফলে আজ কেরালামের ওয়েনারের মেপ্পাড়ির কাছে কল্লারিতে একটি সুড়ঙ্গ তৈরির জায়গায় ভূমিধসে 3 জন প্রাণ হারিয়েছেন। ধসের নিচে আটকা পড়া 9 জনকে উদ্ধার করে মেপ্পাড়ির সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। দমকল ও দুর্যোগ মোকাবিলা বাহিনী দলগুলি সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার কাজ চালানোর সময় মেপ্পাড়ি থানার এক সাব ইন্সপেক্টর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেরালাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরাম বর্ষণের ফলে ওয়েনার কান্নারি সুড়ঙ্গের খনন কাজে জমে থাকা মাটি ও পাথর ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। ওয়েনার ও কোজিকোড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। সুড়ঙ্গ তৈরির ঝুঁকিপূর্ণ জায়গাগুলির জন্য কর্তৃপক্ষ আগেই উচ্চ সতর্কতা জারি করেছিল। আগামীকাল ওয়েনারে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানে অগ্রসর হবে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল, গুজরাট, কঙ্কন, গোয়া ও মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, রাজস্থানের পূর্বাংশ, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, ওড়িশা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাখাচি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এক বার্তায় আরাখাচি বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারক অনুযায়ী ওয়াশিংটন ডিসি তাদের প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তি করবে, না হয় অসমাপ্ত লড়াই শেষ করবে। ইরান এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও বাহরাইনের মধ্যে সহযোগিতার সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। বাহরাইনে তার 2 দিনের সফর আজ শেষ করেন ডক্টর জয়শঙ্কর। সফরকালে বিদেশমন্ত্রী বাহরাইনের উপপ্রধানমন্ত্রী খালিদ বিন আবদুল্লাহ আল খলিফার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে সম্প্রসারিত করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতির বিষয়গুলিও স্থান পেয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উন্নত সড়ক সংক্রান্ত ফ্ল্যাগশিপ প্রকল্পগুলি দেশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করছে এবং দেশের উন্নয়ন এর ফলে ত্বরান্বিত হচ্ছে। শ্রী গড়করি নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে ভাষণ দিতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 2026 সালের ডুরান্ড কাপ টুর্নামেন্টের ট্রফির আবরণ উন্মোচন করেছেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ডুরান্ড কাপ, প্রেসিডেন্টস কাপ এবং সিমলা ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবছর নতুন দলগুলি প্রতিযোগিতায় অংশ নেবে। এবারে টুর্নামেন্টে শ্রীলঙ্কার অংশগ্রহণ নিয়ে সন্তোষ ব্যক্ত করে শ্রীমতী মুর্মু বলেন, নতুন দলের অন্তর্ভুক্তি ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে আরও জনপ্রিয় করে তুলবে।
2: ফুটবল বিশ্বকে সবচেয়ে লোকপ্রিয় খেল মেসে এক। এই খেল উৎকৃষ্টতা, একতা ও খেল ভাবনা কা এক অনুপম উদাহরণ। ফুটবল লোগোঙ্কো এক দূসরে সে জোড়তা। খেল ভাবনা কা মহত্ব কেবল খেলো তো সীমিত নেই, এ এক মহত্বপূর্ণ জীবন মূল্য জো হামে সমানতা, সহযোগ ও বিপরীত পরিস্থিতিও মে ভি দৃঢ় বানে রহনে কি শিখ দেতা।
0: রাষ্ট্রপতি টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। আর এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে আজই শেষ হবে রাউন্ড অফ 16 পর্ব। শেষ পর্বের খেলায় গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে মিশরের বিরুদ্ধে। অ্যাটলান্টা স্টেডিয়ামে আজ লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম সালার মিশর। মেসি সালার

0: কৈরত দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। অন্য খেলায় সুইজারল্যান্ড কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে বেলজিয়াম ও স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় বেলজিয়াম 4-1 গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে দেয়। অন্য খেলায় গতরাতে স্পেন 1-0 গোলে পর্তুগালকে হারিয়ে দেয়। স্পেনের হয়ে দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে একমাত্র গোলটি করেন মিকেল ম্যারিনো। শেষ 8-এ স্পেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ইন্দোনেশিয়া সফররত প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে আরও শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন। তাঁকে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করা হয়। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী আজ প্রগতি প্রকল্পের উদ্বোধন করেন। কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত 20,000-এর বেশি শিল্পোদ্যোগী এবং 20 লক্ষ কৃষকের ক্ষমতায়নের উদ্দেশ্যে এই প্রকল্প। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: समाचारपछि पुनः स्वागत जनाउँदछौं श्रोतालाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। र प्रस्तुत छ कार्यक्रम भुटानी।